হোলি খামন ঢাই মু ধরন থাম ওছিন থাইব না হন নে নিচে মা মুদি ছিলে যা ইন হাওর নাম মি জোড়ো মি ফালিন দো গাছি মু গিনাই গন্ডে হদু মি জিবি নির মি পড়ি দাম মি সুপ্তর গোরলে গোসল মে হডা কো দেজা ফিটার মা